मेरे राजा, ओ मेरे रानी, भी आपने सुने हैं उजाला रेडियो के जरिए पेश किया गया है. En ik blijf nog een beetje hangen. Ja, ik vind het leuk vandaag. Wat gezellig hier. Goedemiddag allemaal, welkom op deze zondagmiddag. Mausam, bahut hi mastana hai, bahut hi achha hai.

0: आशा भोसले के ढेर रोमांटिक सॉन्ग्स है यार सुनने वालों। आशा भोसले के एक कॉन्सर्ट होना चाहिए है, एक हम उजाला के अधीन से बतियाबे एक हम मैं उजाला प्रांत ऑर्गेनाइजेशन दस कॉन्सर्ट उस सबके चाहेंगे लावे के आशा भोसले के गाने के ऊपर। Heeft ze toch mooie nummers achtergelaten? Ujala Radio in Sinwalo, Ujala Radio gezien. Ik ga naar Mamko, zo'n Nani Kujare.
1: Turak Divani.
0: Ik wil gaan naar je toe, Mangie Koje, een Bollywood nummer. Een Bollywood nummer waarin je dus schrijft van. Ik wil gaan naar Maila, Jema Hega, ik heb alles voor jou opgegeven, alles achtergelaten voor jou. Toen kon ik nog pas hoe Hala soç. İyi gönlüm var. Ik heb alles voor jou opgegeven. Alles achtergelaten voor jou. Ham sab kuch hor deli tor khatin.

में संस्कार होने वाले हैं पूजा रेडियो पर आप फरमाइश दे सकते हैं 15 फरमाइश फॉरमार होने तेरो ऑफ उजाला रेडियो स्टूडियो मेल नर info@ujala.net Jalalarhe, Diwali Festival of Lights. Zondag 1 november in de Meervaart. Jabberjust Concert. En natuurlijk vanaf 2:30 fakkeloptocht gezet. Meervaart Theater mee. Jabberjust Concert horen wel hij. Our fakkeloptocht Shurhonge. Meervaart Zee. Diwali Festival of Lights. Met Satyam Matadim uit Suriname. Sanjay Jodha, Maus Mew Roy, Indru Neil Roy en Ravinder Singh Bedi. Met Avishkar Orchestra gezet. Ticket wacht per grillen via meervaart.nl. Vanaf €15. Let op, geen